0: জয়প্রকাশ এসান যেসেন কি বললে নে বজা তো যে বিথি কলা হয় বলবে কাই বল চিজ কে বললে নে উনকে তো বললে না আচ্ছা অভ্যাস করুক লাই পড়ে সোনা রোজ দিন কাই তো আসন কাই তুই তুই অভ্যাস কর তো কাই টাইম আসে দিন নে
1: কি মোচ অভ্যাস কর তো টাইম ঘরে করু আমি
0: আচ্ছা ঘরে
1: মোচ সঙ্গরি মন খাক দিউ হ্যাঁ এক লাখ বলু হ্যাঁ তুই কেসিও বজাও মই বাজা বজায় দে আচ্ছা ইয়া ফির তুই বাজা বজাও মই কেসিও বজায় দে উসনি করু মতি আমি প্র্যাকটিস করু
0: ঘরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো বলেন তুমি কাই আসেন সমূহ বলে আসে হতি কাই
1: হ্যাঁ আমচ গ্রুপ আসে
0: গ্রুপ আসে
1: হ্যাঁ
0: আচ্ছা
1: লগভগ আমচ গ্রুপ নে 15 লড়কা আসু
0: 15
1: হ্যাঁ
0: আচ্ছা বলে নে গ্রুপ নে কাই কাই বাজাতে
1: গ্রুপ নে বহুত সারা বাজাত সামান মন আসে যসন আমি শাদী পার্টি মনে বাজাক যাউ
0: আচ্ছা
1: তো তাসা বুলুয়াত আর টামক মন বুলুয়াত ঢোল বুলুয়াত এ সব বাজা মন আসে
0: আচ্ছা
1: হ্যাঁ
0: বলে নে কোনটা নে তিহার বার
1: না
0: শাদী বিয়া
1: হবে শাদী বিয়া মন নে
0: আচ্ছা এটা বল যায় শাস্ত্র
1: হ্যাঁ
0: হ্যাঁ তো দক বলে নে আমচো দেশি বাজা হয় কাইন
1: হ্যাঁ এ সব দেশি বাজা হয়
0: দেশি বাজা
1: যোন টামক মন নিলিস নে উন ওড়িশা লিলিস
0: আচ্ছা ওড়িশা লাগনা স্যার
1: হ্যাঁ
0: আচ্ছা তো এসব কাজ বললে নে পুরা জমক কায় কায় লাগে সে
1: পুরা জমক বললে এবি আমচু লাগে নাই টামক কে তো নংরা বলতে
0: হ্যাঁ
1: নে হুন বিতি আমচু লাগে কমস কম 10 এক ঠনা আছে
0: আচ্ছা 10 এক ঠনা
1: হ্যাঁ উঁচো সঙ্গে তাসা বুলত প্লাস্টিক বিতি হুন বিতি চার চার পিস আছে
0: আচ্ছা
1: এক ঠন ডোল আছে তো অসনি গোল সমূহ বানান বাতি আমি নাই উন বাজাক বজাউ যসন উপরলে কেসি বাজি লিয়ালে
0: আচ্ছা
1: হ্যাঁ
0: তো বললে নে এচো কাজ তুমচু কোনতা নেসাস তো কাই রেট ওগরা বল ফিক্স রে
1: হ্যাঁ রেট ফিক্স আছে নাই কোনতান বারাত যাও তুমি চো রেটা লাগাছে কোনতান নে পার্টি থান বজাত রে তুমি চো রেটা লাগাছে
0: আচ্ছা
1: হ্যাঁ
0: টেবলে বলে কসন হিসাব নে ধরতে রইছ
1: মতলব দিন নে আমি এক দিন চো চার লগভগ 15,000 চার্জ করলু সে
0: আচ্ছা
1: আর বারাত যাত্রা বললে নে 20,000 লে উপরে
0: আচ্ছা বারাত যাত্রা
1: বারাত যাত্রা বললে আর দূরি হিসাব নে
0: আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বললে নে দিন দূরি সময় হিসাব
1: রেট কে তো জুড়ুন বাতি রেট ফিক্স আছে
0: আচ্ছা তো ইয়ে আসান বললে নে গটুক সমূহ জন বানাতো বিতি বলুবি কিতলো বরক আসন হলি তুমি
1: আমচ লগভগ 10 বরক হলি
0: আচ্ছা 10 বরক হলি
1: 10 বরক হলি উদল দায় মই শিখ তো দায় নাই দুই গানা কে শিখুরু আর আমি নাই গানা মতলব ব্যান্ড বুকিং হলি আমচ
0: আচ্ছা
1: উদল দায় লে কন্টিনিউ চলে সি এবলে
0: আচ্ছা তো ইয়েতা নে জসন কি তুই বলে কেসু সঙ্গ বজাবাত বলিছি বলে কসন কিসম চু গানা মন কাম চু দেশি বিতি আই কি কাই ফিল্ম সঙ্গ
1: নাই ফিল্ম লে বলে আই ওড়িয়া লে বলে আই আর দেশি বলে আই
0: আচ্ছা
1: হাও
0: হ্যাঁ
1: এ সব কে জোন ফরমাইজ করু আত নাই উন বজা পড়ু আই উন দানে
0: আচ্ছা বলে জোন নাচ তো হিসাব
1: নাচ তো হিসাব নে
0: তো হুন সময় আছো কোনি বলে সুরতা আসে
1: হুন সময় তো সুরতা আসে মাত্র হুন কেবল নিশান নে বাজে দে
0: নিশান নে বাজে
1: হাও
0: আচ্ছা
1: ইয়া ফির কেসি বজা তো রল হুন তন বজাক সকে
0: আচ্ছা ঢোলক নে বল কাই উল্টা উল্টা কই নি হয়
1: নাই ঢোলক না হয় উন বেন্ড বিতি আই নাই
0: আচ্ছা
1: হাও
0: উন অলগ লে হইছে নে হ্যাঁ হ্যাঁ তো আলকোনি আমচু দেশি হিসাব নে বস্তরিয়া হিসাব নে কোনি বল পাড় বজাউন
1: দেশি হিসাব নে নে
0: হ্যাঁ
1: হ্যাঁ যসন লেজা বিতি পাড় থান বাজলি দুসন বজান
0: হ্যাঁ নে

0: তো কলাকার ভাই বহিনমান, এবে আমি ভেটবার্তা ভিতরে শুনতে রহু বাদক কলাকার ভাই শ্রী জয়প্রকাশ কশ্যপ মন সঙ্গে গোট বাতকে এমন সঙ্গে ভেট করুন গোট বাত করতে রহত বলবীর সিংহ কচ্ছ। তো তুমি বলে শুনলা সতি এ কলাকার ভাই কিছু সুন্দর গোট মানকে সাংলা নে কি কসন এমন আপলো জন কলা বজা তো কলা চো হুনর চো মূর করলা আর আজ এমন হুনি কলা চো মাধ্যম লে দুই পয়সা কমাসত বলে আর আপলো নাও চিনা বলে বনালা সত। তো এ কাজ সুন্দর গোট বাত মন তো হলি আসনি কলাকার ভাই বহিন মন মানে তুমি চোখা যে গীত মন বলে ধরুন ভাতি ইলে সে আসনি এ কাজ সুন্দর গীত আসে একে তো আমি শুনুয়া মানতর উঞ্চলে পহিল ঝালা মন বলে আসে উনকে শুনুতা।
1: কিসান ভাই বহিন মন কাজে নুয়া উয়াড এদায় রোজ শনিবার কে সাঁজ বেড়া 7:30 লে 8 তক সুনা ফোন ইন কিসান বাণী এথা কৃষি মহকমা চো বিশেষজ্ঞ বল্লনে খোঁজাকারি দাদা দিদি দেদে আপন মন চো খেতি কমানি লে জুড়লো সপ্পাই সমস্যা চো সমাধান বীজ লে ধরুন হাট বাজার তক হর সওয়াল চো জবাব সিধা আপন মন কে মিরে দে। আউর হ্যাঁ, এ কার্যক্রম চো রেকর্ডিং হয়েছে রোজে মঙ্গলবার আড়ৌপাহার 3:30 লে 4 তক। তো আপন মন সপ্পাই শুনা আর আপলো সওয়াল সিধা আমকে ফোন নে সাঙ্গা। আমচো ফোন নম্বর আয় 07782226666। ফোন ইন কিসানবাণী আপন মঞ্চ সওয়াল আপন মঞ্চ কাহানি খেতি বাড়ির চো জুবানি আকাশবাণী জগদলপুর নে।
2: জিএসটি চো দর কে কম করলো নে সোজে মানুষ জীব চো ইলাজ খন্ডিক সস্তা নি হলি সে বল্কি জানাবার মঞ্চো ইলাজ বলে সস্তা হতোর ভরসা আসে। জিএসটি লে ভেটেনারি সার্জিক্যাল চো সামান সস্তা হলি সে নুয়া কিমত লে সামান বানাতো লোক আর ঘেনতো লোক দুনো কে লাভ মিরে দে। এ নুয়া জিএসটি দর 22 সেপ্টেম্বর 2025 লে লাগু হয়ে দে।
0: ঝালা মনকে তো শুনলু। তো ইয়ে জন গীতা সে ইয়ায় লখেশ্বর খুদরাম আর হুন মঞ্চ সংগবারী মঞ্চ গাওলোর পহিলে গীতকে শুনুতা পাচিক পেরামি গোঠিয়া।

0: তো সঙ্গবারিমান এবে তুমি শুনতে রলাস সামুদায়িক গীত এ রলি অসমিয়া ভাষা নে এচ রচনাকার রলা সতীশ দাস
1: দিলবতী পের মুর করু নয়া নয়া গীত বাট নে আগলা গীত আয় ফিল্ম দবং তিরিলে এ গীত কে আপলু আওয়াজ দিলা সে সলমন আলী মুস্কান সঙ্গীতকার আত সাজিদ ওয়াজিদ গীতকার আত সমীর অঞ্জান তো ইয়া শুনু এ গীত।

0: ইত্রি বলুন বাতি মায় ও গায় হয়েছে রাম রাম।
1: এবে সিয়ান বন্ডকা নগট গোট কে বললা মোচো বলে এই গোট কে বলতো রায় কি জসন আমচো দেশ নে সেনা চো জুয়ান মন দেশ চো সন্দ নে আমচো রক্ষা করেসত উসনে দেশ চো ভিতরে বলে কিসান মন মাটি লে অরণ উপজায়সত আউর দেশ চো সপায় লোক চো পেট কে ভরেসত এই কাজে মহাপুরুষ মন বলে বল্লা সোত জয় জওয়ান জয় কিসান আমচো জওয়ান মন কে বলে শরণ আসে আর আমচো কিসান মন কে বলে শরণ আসে রূপসায় আমচো গাঁও চো নাও কে জগালো সে অসনি সপ্পায় কিসান মন উন্নত আটকে জানোত সমঝোত আর সমঝুন ভাতি হুনকে জীবনানে উতরাওত বলে তেবে আমচো দেশ নে উন্নত কমানি করুক সকুন দে সর লগা উন্নতি বাড়তি করুক সকুন দে।
2: মোকে ইত্রো সহরালাস মায় মাটি চো বেটা আয় মাটি মোচো মায় আয় আমি কিসান ভাই মনকে এবে মাটি চো মোলকে জানতো রায় মাটিকে দখুন জানুন যাঁচ করাউন উন্নত জৈবিক হিসাবনে কমানি করতো রায় মোকে বলে ইত্রো মান দিলাস এই কাজে মায় আপন মনকে জুহার করে সে খুবে খুবে ধন্যবাদ।
3: মোকে বল দুই পদ বলতো রায় গাঁওকারী সিয়ান সজন মন মায় আজি খুবই হরি কাঁসে হ্যাঁ এচো কাজে কি মায় মোচো বেটাকে পড়তো কাজে পঠালে নৌকরি করে দে বলতে মান্তর কিসানি করে দে বলতো কে খুবই রিস হতে রায় আজি মায় জানলে কি খেতি কিসানি করলো নে বলে মনুক না বলে জগাও সকে আর পয়সা বলে কমাও সকে হ্যাঁ আজি মোচো ছাতি ডেং হলি সে মায় আজি খুবই হরি কাঁসে এই কাজে হরি কাঁসে কি রূপসায় মোচো বেটা আয় মোচো বেটা আয় মোচো বেটা আয় মায় হুনকে নি সমজতে রে এবে ভগবান এ আসন বেটা সপায় কে দেও তো সিয়ান সজন মন আমচো বেড়া আমি বর্ষা চো ভরসানে রো উদল দায় জুনা হিসাব লে আমি চলতে রো এবে নুয়া সময় আয় নুয়া নুয়া ওয়াট মন নিকরলি সে যসন রূপসায় করুন দেখালো সে উসনি দুসর কিসান বলে করুন দেখাওত মোচো এই গোট গোট রে এই গোট বলতোর রে।
1: ও দাদা দিদি মন হারক ফের রূপসায় আর হুঞ্চো বাবা চেতন কাজে আলে কাপড়ে পেটা। তো কিসান দাদা দিদি মন আমচো পুরে আমি দেখলু কি কসন করুন ভাতি রূপসায় উয়াট মঞ্চ ফায়দা ধরুন বাট দেখালো আমকে হুনকে দেখতো রায় সমজতো রায় আর হুনি উয়াটনে চলতো রায় উন্নতি বাড়তি করতো রায়।
2: এদায় সপা ইলো লোককে মায় বনে সে কি ডন্ডিকলে এথা কৃষি মহকুমা চো সাহাব মন বলে এদে মনে আউর নগদ ফসল কে দেখাতো কাজে হুন বাটে প্রদর্শনী বলে লগলি সে দেখতো লোক প্রদর্শনী কে দেখা ফের এথা জুহা সাহাব মন নগদ উয়াট মনকে সাং দে সাংতো মহাগোট কে মায় বলে সাঙ্গে দে আলে এদায় শুনু এ বাড়তি গীত আউর জৈবিক খেতি উয়াট করুন বাড়তি বাটনে হিন্ডতোর একে আমি সংকল্প বলে করু।
4: নোয়া দিন আয় নোয়া যুগ আয় নোয়া।

0: কিট কেক ইবনুনি
1: ভূত কিট কেক ইবনুনি এ নুনি লেলা
0: উসানু কান বেরসানাও
1: নুনি এ নুনি লেলা
0: মিরাতোরো
1: পোয়ে নুনি এ নুনি লেলা গুমো পেরে গুড়ায়ো নুনি এ নুনি লেলা
0: গুড়াইন জবাম তো নুনি
1: গুড়াইন জবাম তোরো নুনি।